নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমাদের এই বঙ্গভাষা অনুষ্ঠান সাত রং। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আকাশবাণীর চায়বাসা কেন্দ্র হইতে FM-এর 101.7 মেগাহার্টসে। আজ উপস্থাপনায় রইলাম আমি তাপসী নন্দী এবং সাথী নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা প্রথমে একটু চর্চা শুনে নেব। বিষয়টি যদিও একটু আলাদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চড়ুইভেতি সম্বন্ধে আইতিরে ব্রাহ্মণ 4.6 কি? আইতিরে ব্রাহ্মণের এই অংশে রাজা হরিশ্চন্দ্র এবং রোহিতের আখ্যানের মাধ্যমে ইন্দু দেবতা ঘোষণা করেছেন যে চড়ুইভেতি চড়ুইভেতি, এর অর্থ হল থেমো না, এগিয়ে চলো। আসীনস্য পঙ্গু, যে বসে থাকে তার ভাগ্য বসে থাকে। উদ্দেশটিতে তিষ্ঠতে, যে দাঁড়ায় তার ভাগ্য স্থির হয়ে যায়। শেতে নিপাদ্য মানশ্চ, যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য সুপ্ত থাকে। চরতি চরত ভাগ্য, কিন্তু যে চলতে থাকে তার ভাগ্য তার সাথে চলতে থাকে। এই দর্শনই ভবিষ্যতের সব সম্ভাবনার ভিত্তি। বিজ্ঞান, প্রযুক্তি, আধ্যাত্মিকতা এবং মানব সভ্যতার বিবর্তন সবই এই গতির উপরই নির্ভরশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চেতনার বিবর্তন, ভবিষ্যতের AI এবং রোবোটিক্স আমাদের জীবন নিয়ন্ত্রণ করবে। কিন্তু আইতিরে ব্রাহ্মণ আমাদের মনে করিয়ে দেয় যে যন্ত্র কেবল ক্রিয়া করতে পারে কিন্তু মানুষের রয়েছে প্রজ্ঞা। আগামী 2000 বছরে মানুষ তার শরীরের সীমাবদ্ধতা কাটিয়ে ডিজিটাল ইমার্টিলিটি বা অমরত্বের দিকে এগিয়ে যাবে, কিন্তু সেখানেও চড়ুইভেতির গুরুত্ব থাকবে। মানুষকে তার মানবিক মূল্যবোধ এবং করুণা নিয়ে এগিয়ে যেতে হবে। চতুর্থ বললে পরিবেশ ও টেকসই ভবিষ্যৎ। বর্তমান বিশ্ব জলবায়ু সংকটে জর্জরিত। আইতিরে ব্রাহ্মণের যজ্ঞ দর্শনে প্রকৃতিকে রক্ষা করার কথা বলা হয়েছে। যজ্ঞ মানে কেবল আহুতি নয়, যজ্ঞ মানে প্রকৃতির সাথে সামঞ্জস্য রক্ষা করা, ভবিষ্যতের অসীম সম্ভাবনা তখনই বাস্তবায়িত হবে যখন মানুষ বুঝতে পারবে যে সে প্রকৃতিরই অংশ, অধিপতি নয়। আগামী দিনগুলোতে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে পৃথিবী আবার তার হারানো ভারসাম্য ফিরে পাবে। বিশ্বশান্তি ও বৈশ্বিক নাগরিকত্ব, আইতিরে ব্রাহ্মণে দেবগণের ঐক্যের কথা বলা হয়েছে। আজকের বিভক্ত পৃথিবীতে যেখানে যুদ্ধ ও বিদ্বেষ বাড়ছে সেখানে এই দর্শন অত্যন্ত জরুরি। আগামী 2000 বছরে পৃথিবী হয়তো রাষ্ট্রহীন একটি সমাজে পরিণত হবে, যেখানে সবাই বসুধৈব কুটুম্বকম বা বিশ্ব পরিবারের সদস্য হবে। মানুষের চিন্তার প্রসারই তাকে প্রকৃত ব্রাহ্মণ বা জ্ঞানী করে তুলবে। আধ্যাত্মিক রূপান্তরণ বললে ভবিষ্যতের মানুষ কেবল জাগতিক সুখে তৃপ্ত হবে না। আইতিরে ব্রাহ্মণের 4.6 অধ্যায় আত্মিক উন্নতির কথা বলে। আগামী সহস্রাব্দে মানুষ তার অন্তরের ব্রহ্মাণ্ডকে আবিষ্কার করবে। ধ্যান, যোগ ও মনস্তাত্ত্বিক গবেষণার মাধ্যমে মানুষ মানসিক ব্যাধি মুক্ত হয়ে এক আনন্দময় সমাজ গড়ে তুলবে। শিক্ষা ও সংস্কৃতির পুনর্জাগরণ, ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা কেবল তথ্য নির্ভর হবে না, তা হবে প্রজ্ঞা নির্ভর। আইতিরে ব্রাহ্মণের ঋষিরা যেভাবে বনজ বিদ্যাপীঠে ব্রহ্মের অন্বেষণ করতেন, ভবিষ্যতে ডিজিটাল বা ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়েও সেই আদি সত্যানুসন্ধান ফিরে আসবে। মানুষের উদ্ভাবনী শক্তি হবে অসীম।
চ্যালেঞ্জ ও সমাধান যদি বলা যায়, অসীম সম্ভাবনার পথে বাধা অনেক। স্থবিরতা, লোভ এবং অহংকার মানুষকে থামিয়ে দিতে চায়। কিন্তু আয়তেরে ব্রাহ্মণ বলে, সূর্যং পশ্য সেমানাং যো না তদয়েৎ চরণ, অর্থাৎ সূর্যের দিকে তাকাও, যে কখনো ক্লান্তি বোধ করে না, নিরন্তর ভ্রমণ করে। এই নির্লস প্রচেষ্টা থাকলেই মানুষ আগামী 2000 বছরের সব বিপর্যয়, যেমন মহামারী বা মহাজাগতিক দুর্যোগ, কাটিয়ে উঠতে পারবে। একবিংশ থেকে 40বিংশ শতাব্দীর একটি কাল্পনিক রেখাচিত্র। 2200 থেকে 2500 সাল মানুষ সৌরজগতের বিভিন্ন গ্রহে খনি ও গবেষণাগার তৈরি করবে। 3000 সালে জিনগত পরিবর্তনের মাধ্যমে মানুষ রোগমুক্ত এবং দীর্ঘজীবী হবে। 4000 সালে মানুষ সম্ভবত আলোক গতিতে ভ্রমণের রহস্য সমাধান করবে এবং অন্য গ্যালাক্সিতে পৌঁছাবে। এই দীর্ঘযাত্রায় আমাদের পাথেয় হবে সেই প্রাচীন মন্ত্র, এগিয়ে চলো। উপসংহার বললে, আয়তিরিয় ব্রাহ্মণ 4.6 অধ্যায় আমাদের শেখায় যে পরিবর্তনই জীবনের ধ্রুব সত্য, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটি একটি নিরন্তর প্রক্রিয়া। গত 5000 বছরে আমরা যতটা পথ পেরিয়ে এসেছি, আগামী 2000 বছরে তার চেয়েও 1000 গুণ বেশি উন্নতি সম্ভব। কিন্তু সেই উন্নতির মূলে থাকতে হবে মানবতা ও আধ্যাত্মিক ভারসাম্য। চারিবেতি কেবল একটি শব্দ নয়, এটি একটি বিপ্লব। এটি আলস্যকে ত্যাগের, ভয়কে জয়ের এবং অসম্ভবকে সম্ভব করার মন্ত্র। ভবিষ্যতের গর্ভে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনাকে সার্থক করতে হলে আমাদের প্রতিটি পদক্ষেপে এই বৈদিক সংকল্পকে ধারণ করতে হবে। জয় হোক গতির, জয় হোক চেতনার। এতক্ষণ আপনারা শুনছিলেন চারিবেতি ব্রাহ্মণী একটু চর্চা। শ্রোতা বন্ধুরা, এবার আমরা শুনে নেব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। কেন সব

সেবন বন্ধ করুন, নিরোগ থাকার সংকল্প করুন। তামাক সেবন বন্ধ করুন, নিরোগ থাকার সংকল্প করুন, এটাই আমাদের স্লোগান করুন। সিগারেট, তামাক, খৈনি বিড়ি এসবই ব্যাধির কারণ। কাকা, দাদা, ভাইরা, তোমরা ছেড়েছ তামাক, ভাবতে লাগে দারুণ। নিরোগ শরীর হাসির কারণ। তামাক সেবন বন্ধ করুন, নিকোটিনে ভরা তামাক যা শরীরকে করে খাক, ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের রোগ দূরে থাক। তোরা এই নিলেম সংকল্প, ব্যাধি নয়, ব্যাধি ছাড়া নিরোগ থাকবো অল্প। দেশে কত কাজ আছে ফেলা, যাই করি এই বেলা। বাছাদের ঝলমলে ভবিষ্যৎ দেব, তামাক সেবন বন্ধ করা প্রতিজ্ঞা নেব। ফুলি, বেনু, মাধবী, পটলা আছে এখনো ছোট, মৌরি, জোয়ান এসব খান, তামাক কি কোনো স্বাস্থ্যকর তাই যে এগুলো খান? তামাকের কি যে ভয়াবহ পরিণাম! শ্লোক ছড়ান, লিফাফা ছড়ান, জনগণকে জাগরুক করান, হাতে হাত ধরে বন্ধ করান, সুস্থ পরিবারের স্বপ্ন গড়ান, দেশের সেবায় একে অপরকে যুক্ত করান। শ্রোতা বন্ধু, শোনালাম স্বরচিত কবিতা। 31 মে আগামীকাল ওয়ার্ল্ড নো টোবাকো ডে। তামাকু, খৈনি, সিগারেট, বিড়ি সেবন শুধু একটা বদ অভ্যাসই নয়, এটা স্লো পয়জন। এটা শরীরকে ভেতর থেকে একেবারে খোকলা করে দেয়। এমনই ভয়ঙ্কর খারাপ পদার্থ যেটা দ্বারা 100% মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই দিবস পালনের মূল উদ্দেশ্যই হলো কিন্তু জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আপনারা যারা তামাকু সেবন করেন তারা মনে করেন যে একটু তো খাচ্ছি, কী বা হবে। তবে এটা কিন্তু আপনার ভুল ধারণা। প্রথমে মুখের ভেতরে ক্যান্সারের সম্ভাবনা কিন্তু বেশি থাকে এই তামাক সেবনে। ডায়রিয়া, দাঁতের প্রবলেম, মুখের গন্ধ এগুলো কিন্তু শুরুয়াত। এর থেকে ডাইজেশন প্রবলেম হবে, আলসার হবে, এমনকি হার্টেরও প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। তামাকু, খৈনি সেবনে ধীরে ধীরে এমন জায়গাতে নিয়ে যায় যেখান থেকে আপনাকে বার করে নিয়ে আসা কিন্তু অসম্ভব হয়ে যায়। যদি আপনি আর পরিবারকে সিরিয়াসলি নেন তাহলে এই বদ নেশা ত্যাগ করুন। তামাকুর, খৈনির নিকোটিন হানিকারক, শরীরকে মুখের ভেতরে গিয়ে শরীরকে কমজোর করে তোলে। তামাকু এক ধরনের বিষ, এক ধরনের নেশা। এটা শরীরকে, প্রত্যেক অঙ্গকে ধীরে ধীরে খারাপ করে দেয়। সিগারেট, বিড়ি, খৈনি, তামাক এগুলো ছেড়ে দিন। জীবন আপনার, সুস্থতা, খুশিতে নিজেকে, অন্যকে বাঁচতে দিন। প্রত্যেক যুবাদের কাছে অনুরোধ,
তোমরাই দেশের কারিগর, যারা তামাক সেবন করছো বা তোমাদের বন্ধুরা সিগারেট, বিড়ি, খৈনি, তামাক জাত দ্রব্য সেবন করছে, তাদের কাছে অনুরোধ যে এই ভয়ঙ্কর হানিকারক পদার্থ তোমরা ছেড়ে দাও। এতে শরীর ক্ষয় হয়ে যায় আর নিজের লক্ষ্য পূরণের জন্য নিজেকে সুস্থ রাখো। একটা সুস্থ শরীরই সব কাজ করতে সক্ষম হবে আনন্দের সাথে।

তামাক মুক্ত দেশ করো তোমরাই একমাত্র পারো। তামাকের বিরুদ্ধে জন সচেতনতা গড়ো, আজ থেকেই তোমরা প্রতিজ্ঞা করো। শ্রোতা বন্ধু, এখন আমাদের চর্চার বিষয় মিশন বাৎসল্যের অন্তর্গত ফোস্টার কেয়ার যোজনা। আমাদের জেলায় এমন অনেক বহু বাচ্চা আছে যাদের মাতা পিতা নেই, অথবা মাতা পিতা আছে কিন্তু এমন বাচ্চাদের তারা দায়িত্ব বা যত্ন নিতে পারেন না। এমন বাচ্চাদের আপনি দত্তক কিন্তু নিতে পারেন, যেটা সরকার দ্বারা মিশন বাৎসল্যের অন্তর্গত ফোস্টার কেয়ার যোজনার দ্বারা। একে পালন পোষণ যোজনাও বলা যেতে পারে। 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত পালন পোষণ বা দেখরেখ যোজনার সুবিধা আপনি পেতে পারেন। যদি আপনি কোনো বাচ্চার জীবনে খুশি আনতে চান, তাহলে পালক মাতা পিতাকে আপনার যোগদান দিতে পারেন। পালক পিতা মাতার আয়ু দুজনের মিলে 115 বছরের মধ্যে হতে হবে। পালক মাতা পিতা হতে চাইলে আয়ু কমপক্ষে একজনের 35 বছর হতে হবে। পালক মাতা পিতা শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ হতে হবে। পালক পিতা মাতা যাদের প্রয়োজন আছে তাদের পরিবারকে সরকার এই যোজনার দ্বারা মাসিক 4,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করবেন। শ্রোতা বন্ধু, অতিরিক্ত কিছু জানকারির জন্য সম্পর্ক করুন এই নম্বরে 9955131364 অথবা 9090700489। শ্রোতা বন্ধু, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, আসুন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠে ছিলেন শ্রীকান্ত আচার্য। এবার আমরা মনটাকে একটু শান্ত করে নেব আমাদের সেই মায়ের জীবনের একটু কথা শুনে। এই বাড়িতে শ্রীমায়ের আগমনের পর একবার 1 নম্বর লক্ষ্মীদত্ত লেনে দত্ত গিয়ে শ্রীযুক্ত যতীন মিত্রের কীর্তন হয়। ওই উপলক্ষে শ্রীমা ও ভক্তগণ আমন্ত্রিত হন। মিত্রমহাশয় পেশাদার কীর্তনিয়া না হইলেও সুগায়ক ছিলেন। সেদিন মাথুর কীর্তন হইতেছিল, উহা সবটাই বিরহে পূর্ণ। কীর্তনের ভাব ও সঙ্গীতের মাধুর্যে সকলেই মুগ্ধ হইয়াছিলেন। চিকের ভিতরে স্ত্রী ভক্তদের মধ্যে উপবিষ্ট শ্রীমা অর্ধবাহদশা প্রাপ্ত হইলেন। ক্রমে যতীনবাবুর বিদায়ের সময় উপস্থিত হইল। তাহাকে ট্রেনে অন্যত যাইতে হইবে, তাই তিনি বিরহের মধ্যেই গান সমাপ্ত করিতে যাইতেছেন দেখিয়া ভাবাবিষ্টা শ্রীমা গোলাপ মার দ্বারা বলাইলেন যে কীর্তনটি মিলন শেষে করা উচিত। যতীনবাবু মিলন গাইয়া গান সমাপ্ত করিলেন এবং উদ্দেশ্যে শ্রীমাকে প্রণাম করিয়া বিদায় লইলেন। এদিকে মিলন গানের ভাব, তান, লয় ও স্বর মাধুর্যে এমন এক অপূর্ব আবহাওয়া সৃষ্টি হইয়াছিল যে শ্রীমা গানের শেষে সম্পূর্ণ বাহ্যজ্ঞান শূন্য হইয়া বসিয়া রহিলেন। এইরূপ ভাবাবস্থার সহিত সুপরিচিতা বুদ্ধিমতী গোলাপমার বুঝিতে বাকি রইল না। সুতরাং তিনি তাকে হাত ধরিয়া উঠালেন এবং নামমাত্র জল যোগাতে গাড়িতে তুলিলেন। তিনি লক্ষ্য করিলেন যে গাড়িতে উঠিবার সময়

0: সন্তানের কল্যাণার্থে অবতীর্ণা জননী ছেলের ডাক অবশ্যই শুনবেন। তদনুসারে জনৈক সেবক তাহার কানের কাছে মামা বলিয়া ডাকিতে লাগিলেন। উহার ফলে অঙ্গে স্পন্দন দেখা দিল। ক্রমে তিনি স্পষ্ট স্বরে বলিলেন, কেন বাবা? ভক্তগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। অবশেষে সীমা যথাবিধি ঠাকুরকে ভোগ নিবেদন করিলেন এবং স্বাভাবিকভাবেই কথাবার্তা বলিতে লাগিলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন সীমা সারদা দেবীর জীবনী থেকে নেওয়া একটু অংশ। শ্রোতবন্ধুরা, আজ আর বিশেষ সময় নেই, তাই আজকের মতো আমাদের এই বাংলা ভাষার অনুষ্ঠান সাত রং এখানেই আমরা সমাপ্ত করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি তাপসী নন্দী এবং সাথে
1: আমি চম্পা বক্সী। নমস্কার।